0: চোখ কাটবা চা
1: নো
0: হে বাস তাইগালা
1: তাইগা
0: পাতি
1: নুষ্টি তাতারিকে বুল
0: বিনা স্টিকার সাহিয়াং দুমাম্পা
2: ইয়ে
1: প্রভু নারা কাসুরা বোমান পরান প্রশ্নাঙ্গে তার রুম্পাহ লিঙ্গাকন সালা
0: পাস্তি তে বিশারে পুঙ্কির কাদার তে বিশারে সিংলার পাপাস তেন আনু তুমি বা
1: গাতত কাচা দুই কারমক দাদান পুরিয়া বুন সলিক কায়া আনান
0: তুমি বালমা লমা সিং পাতে তোমা কানিং প্রলয়া
3: গাতত
4: Kara.
0: Hei, pelawar dah peringat dari Tejo.
1: Bukti iningan. Hebat linggakan sana tes sutija. Nuh, modar sya.
4: Dok. Nah, udah kubrak dulu.
3: Laras tinggal itu
1: pula. Tinggal lah, tinggal lah. Tinggal lah.
0: Kemohon.
3: Alah. Agar.